বহুত লিখা মন থাকিব ধৰণ থা মচি নচাইব না হননে নিচে মা মুদি চিলে যা মিজিবিন্দ্রি পড়ে যাবো মিশুপ্তর গোল গোল বেড়ে হঠাৎ দেয় যায় ফিটার।